0: প্লাস্টিক পলিথিন নাতি ভেসাকলে লাগ
1: মেবার উতুম ভেসাক মঙ্গল্য সেমরিমেদি পাঁচাল ভূমিয়ে তুলে প্লাস্টিক পলিথিন সরসলি সিধু কিরিমেন বলকিমু পরিসরেট হানিকরন প্লাস্টিক পলিথিন ভাবিতেন বেলকিব পাঁচাল ভূমিয়েন আরবা সমাজය දැනුවත් කරමු.
0: පරිසර හිතකාමී වෙසක් සැමරුමට අපි පෙළගැසෙමු. ITN ලක්හඬ පූජා
1: සම්බුද්ධ වන්දනා වෙසක් කලාපය
0: ජූලි 3 වෙනිදා දක්වා